0: ওকদু থুনজে তা নুংজাম রিকতু নায়া জে ইনদু সমাইন লামলিংকে সুদা থুইগুন নেঙ্গা না জুছোয়ে থুইগি কুমসি দিন ইয়াকুজি জানা তা দিথানা জিওয়ে গুনসি খালিয়া সিরি তা থুনবে গুলু নায়া দি নেলে কেচিমজি রি শাসম গিল
1: লাস লাসে তা ওনে খরা সুন ও কেচু থান রবাল তা জি গনুজি ও পোয়া দি নুং দাং গো ইউবি তা নম গুই ইনজি মিজি খরা সুন লুকদু থুনজে দি নুংজ জি খরা সুন পেজে জে রবাল
0: তা জা লা
1: কিমেন তা দো খরা সুন ও সেজু থান 아니 수부 정다지 이야기 그래서 이제 특실이야 띵지 아니 개주기 그래서는 어 뇌지디 충도 다야디 다들 저 디네 그래서는 어 특실은 유로도 와
0: 딱자지샤르 뒤들랭게스다 권리야 수변낭 뒤텔이야 도나는 유저와여라
2: 예급기 깽캄 시베키 토서 죽들라 슈갸고
0: 给科普他电塔他的蒙处借给采取别人可以组队了修改过。